এবং আমি সমস্তে রথযাত্রার পবিত্র দৃশ্য দেখি সারিছন্তি সুচক্ষুরে এবং তা সহিত রথারূঢ় জগন্নাথঙ্কু দর্শন করি এমিতি মনে হয়েছে যেমিতি সবু জন্মর পাপ ধুই হয়ে যাইছে। সে রথ দৌড়িকে স্পর্শ করি এমিতি লাগিছে যেমিতি এই জন্মর সবু

গুড মর্নিং, আপনার মানে টিউন করছেন 100.4 আকাশবাণী এফএম রেইনবো কাটেক দিল সে দিল তক কোন দিল সে দিল তক শ্রী দেব মিত্র আছে আপনার সহিত। আজ আপনার মানে আম কেন্দ্র কোন কোন কার্যক্রম শুনিপারে সে বিষয়ে আপনার জনাই রাখুছি। আমার স্বাস্থ্য আপনার মানে শুনিপারে সকাল 7:10 এবং এতে আজ বিষয়বস্তু রয়েছে বিছনাঘা, এবং এই বিষয়ে আলোচনা করবে ডক্টর রাজেশ কুমার দোরা। শুভ সকাল আপনার শুনিপারে সকাল 7:25 মর্নিং মেলোডি আপনার রয়েছে 8:30 এবং ডাইল ইন লাইভ চিটচ্যাট রয়েছে সকাল 9 এবং সন্ধ্যা 5:02 এবং দিন 10 এবং রাতে 10 আপনার রয়েছে রেইনবো এসএমএস কার্যক্রম। দিন 11 শুনিপারে কলাকার এবং 11:30 শুনিপারে পুরোনা হিন্দি চলচ্চিত্রর গীত। 12 শুনিপারে কিছু কথা কিছু গীত এবং আজ চর্চার কার্যক্রমে আপনার শুনিপারে দিন 1:10 এবং এতে নির্ধারিত বিষয়ে হোয়াটসঅ্যাপ বা এসএমএস মাধ্যমে আপনার নিজের মতামত রাখিপারে। ওড়িয়া পুরোনা চলচ্চিত্রর গীত আপনার শুনিপারে দিন 2:45 এবং অপরাহ্ন 3 শুনিপারে প্রায়োজিত কার্যক্রম এনসিআরটি মো দেশ শুনিপারে অপরাহ্ন 3:30। সুরিলা আফটরনুন রয়েছে আপনার অপরাহ্ন 4 সময়। গোস্বামী তুলসী দাস বিরচিত শ্রীরামচরিত মানসর 84তম ভাগ আপনার শুনিপারে সন্ধ্যা 6:10 এবং ভক্তি গীতর কার্যক্রম আরাধনা শুনিপারে সন্ধ্যা 6:30। সন্ধ্যা আসর শুনিপারে সন্ধ্যা 7:25 এবং পরে পরে রয়েছে আপনার কার্যক্রম গীতরে মিতরে যা আপনার শুনিপারে রাতে 8:02 এবং অভুলা স্মৃতি আপনার রয়েছে রাতে 9:30। আশা করছি প্রত্যেকটি কার্যক্রম আপনার মন ছোঁয়া হব এবং আপনার হৃদয়কে নিহতি ভাবে ছোঁয়াইব। এমনি টিউন করে রাখি থাকুন 100.4 আকাশবাণী এফএম রেইনবো কাটক দিল সে দিল তক।

শুনেছেন আপনার মানে দেবো মিত্র 100.4 আকাশবাণী এফএম রেইনবো কানেক্টর সিদ্ধল দা কৃষ্ণ আনন্দ দেখবা নেক্সট এসএমএস কি পঠাউছেন এবং সিএ সময় পাইলে নিজ পাই কোন করতে দেখি নবা এই এসএমএস করেছেন আলোক মহারণা কালিয়া পাণি সুকিন্দা যাজপুর লিখিছেন নমস্কার দেবো মিত্র ম্যাডাম আপনার সুন্দর কণ্ঠস্বর আত্মীয় উপস্থাপন ও সকারাৎমক কথাবার্তা প্রতিদিন শ্রোতা মান মন জিতি নিয়ে বহুত বহুত ধন্যবাদ এত সুন্দর কথা লিখি এত সুন্দর শুভেচ্ছা পাই তা সহ লিখিছেন আপনার কার্যক্রম শুনলে দিনটি আহ সুন্দর লাগে এইভাবে সবুলে হস উৎসাহ বাটি চালু আপনার অনেক শুভেচ্ছা ও শুভকামনা আপনার মধ্যে ঢের সারা শুভেচ্ছা তা সহ লিখি নিজ পাই সময় পাইলে পরিবার সহ সময় বিতায়ে আল পুস্তক পড়ে ওয়াক করা যায় নিজ স্বাস্থ্যের যত্ন নিয়ে এতে মন শান্ত রুহে আুয়া উৎসাহ মিলে বহু সুন্দর কথা এমনি নিজ পাই সময় কাঢ়ি চালু নিজ স্বাস্থ্যের যত্ন নৌ থাকে বহু বহু ধন্যবাদ এই সুন্দর মেসেজটি পাই।

শুনেছেন আপনার মানে দেব মিত্রাকে 100.4 আকাশবাণী এফএম রেইনবো কাটক দিল সে দিল তাকরে। হ্যাঁ, গীতা শুনিবাকু আমি সমস্ত ভালো পাও। গীতরে অনেকঙ্ক প্রাণ মধ্য বসি থাকে। হ্যাঁ, সকাল সকাল কিছু এমিতি গীত শুণিলে মন ভিতরে কোটি অধুরা রহিতবা সুতা বি জোড়ি হয়ে যায়, কিছু অধুরা সূত্র মধ্য ঠিক হয়ে যায়। হ্যাঁ, কিছু গীত মনকু শান্তি দেওয়া বেলে আউ কিছু গীতরে পাদ ঝুমি ওঠে, মন নাচি ওঠে, আউ কিছু গীত আম পুরোনা স্মৃতিকে তাজা করে দিয়ে। সতরে গীত সহ আমি সমস্ত জড়িত। ইয়েস, শো তো আরম্ভ হয়ে যাচ্ছে ডার্লিং লাইফ র। তাহলে আজ আমি কো বিষয়ে কথা হবা? আমি সমস্তে তো গীত শুণু, কিন্তু পুরোনা গীতর চার্ম সববেলে পাই টিকে কিছু অলগা থাকে, কিছু নিয়ারা থাকে। তবে আজ আপনার মতে কল করন্তু অন দ নম্বর 0671230315 রে, এবং শেয়ার করন্তু যে আপনার ঘরে সকালে সবুঠু অধিক

0: গীত পরি পুনি স্বাগত আপনার টিউন করছেন 100.4 আকাশবাণী এফএম রেইনবো কাটক দিল সি দিল তা খুশ আনন্দ দেখি আমার নেক্সট কলার কি আছেন এন্ড সে কোন কহছেন হ্যালো
1: হ্যালো
0: নমস্কার কে কহছেন কোট কহছেন
1: সন্তোষ মল্লিক মহাকালপড়া ভর্তপুর জেলা যাজপুর রু কহুছি মোর সমস্ত শ্রোতা ভাই এবং শ্রোতা ভৌণী মানুষ মধ্যে নমস্কার আপনাদের মধ্যে নমস্কার আর ভগবান কু ডাকুছি আপনাদের বহুত ভগবান বহুত ভালো রাখতু আর সব শ্রোতা ভাই
0: সকাল সকাল আপনার প্রার্থনার আমি মধ্য সুস্থ অছু আপনার মধ্য সুস্থ রে রুহন্তু।

0: এমনিতি এমনিতি হেলার ডাক বলা, এমনিতি কেমিতি হেলা প্রিয়া মোর আসিলানি আসিবার পিলা, অধা বাটে প্রিয়া মোর কাহি রহি গলা রে ফেরি বলা, এমিতি কেমিতি হেলার ডাক বলা, এমিতি কেমিতি হেলা।
1: বহুত বহুত বহুত সুন্দর ভাবে গাইলে গীতটি, যা হোক চিঠিকে নিয়ে তো অনেক গীত আমার পাখে অছি, আমি বি বহুত কথা মনে পকাও চিঠিকে নিয়ে, তথাপি আপনার গীত বহুত ভাল লাগিলা। থ্যাঙ্ক ইউ।
0: আজ্ঞা, আপনার সাথে কথা মতো ভাল লাগিলা, ধন্যবাদ।
1: ধন্যবাদ, রহুছু, নমস্কার।
0: নমস্কার।
1: আপন বি জনাই পারিবে কাহা পাখকু লেখিতলি জীবনর প্রথম চিঠি, নম্বরটি হচ্ছে 0671230-3153। হ্যালো হ্যালো
2: হ্যালো আপা, নমস্কার।
1: নমস্কার, কি কৌচন্তি, কোটু কৌচন্তি?
2: মু চৌপুড়া কটকুরু মোহিনী বেরা কৌচলি।
1: কার্যক্রমকু বহুত বহুত স্বাগত,
2: ধন্যবাদ।
1: কোন কহিবে আজর টপিক বিষয়রে?
2: টপিক রে অপা মু কিছু শুনি পানি, আমার লাইন নাই আর রেডিও নাই, রেডিও বাজিনি।
1: আচ্ছা আচ্ছা, মানে ব্যস্ত হই কিন্তু কলটি লাগাইছেন তো লাগি যাইছি না। আচ্ছা হো, ঠিক আছে, মু কই দউছি আপনাকে আউথরে টপিক, যে জীবনরে প্রথম করি চিঠি কাহাকু লিখিথিলে?
2: নাই অপা, মু চিঠি বিটি কাহাকু দেখেনি।
1: কেবে কাহাকু পাখু চিঠি লিখি নাহান্তি?
2: না না না।
1: আচ্ছা হো, ঠিক আছে, তাহলে চিঠি দেখিছন্তি না দেখি নাহান্তি?
2: আগে
1: চিঠি পত্র লেখা হবা দেখিছন্তি না দেখি নাহান্তি?
2: নাই মু দেখিছি, চিঠি লেখা হইছিলা মু দেখিছি, যে আম মো পাখুকু মো ভৌনী যাইছিলা।
1: আচ্ছা, আপনার পাখ কিন্তু আসিছে, আপনার আপনার উঠি না? ঠিক আছে, বহুত বহুত ধন্যবাদ আপনাকে।
2: বহু দিনের কথা, সে চিঠিটা অপা এপর্যন্ত মু সাইজ কি রাখিছি।
1: যা হো,
2: সে গোটে স্মৃতির গোটে চিঠি না, আর চিঠি পত্র যাওনি
1: নিহাতি নিহাতি,
2: সেইসবু
1: রাখি আপন চিঠি পঠাই না। ঠিক আছে, তবে আমার সাথে কানেক্ট হইতার বহুত বহুত ধন্যবাদ। নমস্কার। টিউন করেছেন 100.4 আকাশবাণী এফএম রেইনবো কাটাক দেশ, দেলতাক শো চালিছি, ডায়াল ইন লাইভ চিটচ্যাট। প্রশ্ন রয়েছে যে জীবনরে প্রথম চিঠি কাহকু লিখিলে, তবে চিঠিকু নিয়ে গোটিয়ে সুন্দর গীত পৌঁছুছি আপনার পাখে, তারপরে আউ কিছু শ্রোতাঙ্ক সহ যোড়ি হবা, আউ কিছু সুন্দর অনুভব অনুভূতি স্মৃতি আমি বি শুনিবা।

0: মানে চিঠিৰ ৱেট কেতে সেই অনুসাৰে ষ্টাম্প আৰু ইনলাইন লেটৰ ইনাইজনে লফাফা
1: যাহো আপনার এত গুড়ে এক্সপিরিয়েন্স বি গেইন করেছেন বাপাঙ্ পাখ চিঠি লিখেছেন আপনার কথা শুনে বহুত খুশি লাগিলা রহুছু ধন্যবাদ টিউন করেছেন 100.4 আকাশবাণী এফএম রেইনবো কাটাক দিল সি দিল তক শো চলিছি ডায়াল ইন লাইভ চিট চ্যাট প্রশ্ন রয়েছে যে প্রথম চিঠি নিজে কাহা পাখক লিখিলে তবে আমার সহ আউ জন সাথী যোড়া চেষ্টা করছেন দেখিবা কি কল করিছন্তি কোন কহছন্তি হ্যালো
2: হ্যালো আজ্ঞা নমস্কার
1: নমস্কার কি কহছন্তি কোটু কহছন্তি
2: ও কটকুরু কোচি হিরোন্ডা সরন্তু
1: আপনার না কোন্তু
2: শিব প্রসাদ মারদি
1: কার্যক্রম কো বহুত বহুত স্বাগত
2: আজ্ঞা ও আউতরে কথা যে আপন পাকু
1: আজ্ঞা
2: আপন বড়া বড়া টপিক দউছন্তি কিন্তু লাইন পায়া মহা মুশকিল হই যাচ্ছে আজ্ঞা
1: আচ্ছা বহুত বহুত ধন্যবাদ টপিক গুড়ি আপনার মনক পাওছি কোণ করা সমস্ত সাথী চেষ্টা করছেন আমার সহ কথা হওয়া আমি বি চাহুছু আপনার সহ ভালরে কানেক্ট হয়ে দুই পদ কথা হওয়া কোণ করা যেহেতু আমার শ্রোতা মান আপনার ভাল পাইবা এত অধিক আম প্রতি রয়েছে যে গোটে ঘন্টা নিহতি ভাবে কম পড়ে যাচ্ছে গোটে ঘন্টা বি নুহ সকাল গোটে ঘন্টা এবেকার গোটে ঘন্টা
2: ଆଉ ଭଲ ଟପିକଟା ଆଜି ଚିଠି ବିଷୟରେ ଯୋଉ କହିଲେ ଭଲ ଇଏ ମୋର ନିଜର ଅନୁଭୂତି ଆଜ୍ଞା
1: କୁହନ୍ତୁ
2: ଆଜ୍ଞା ଆଉ ଥରେ ଦୌଡ଼େଇଲି ମୁଁ ଆପଣଙ୍କୁ ସେତେବେଳେ କହୁଥିଲି ମିସେସ୍ ଚାଲି ଯାଇଛନ୍ତି ଶୁଣନ୍ତୁ ସେ ଇଏ ମୁଁ ନିୟମିତ ସତ ଆପଣଙ୍କର କଟକ ଷ୍ଟେସନ ଯୋଉ ମୁର୍ମୁ ମ୍ୟାଡମ୍ ତାଙ୍କ ସେ ବି ଜାଣିଛନ୍ତି ମୁଁ ସର୍ଭିସ କରୁଥିଲି ବୋର୍ଡ ଅଫିସ ଆପଣ ଜାଣିପାରିବେ ଏଥର ବୁଝିଲେ ଭଲ ଟପିକ ସକାଳ ସନ୍ଧ୍ୟାରେ ମୁଁ ଦୁଇଥର ଟ୍ରାଏଲ ନଉଛି ବହୁତ ମୁସ୍କିଲ ଲାଗୁଛି ଆଜ୍ଞା ଶୁଣନ୍ତୁ ଆଜ୍ଞା ବିଶେଷ ତ ଚାଲିଗଲେ ଏଇ ଚିଠି ବିଷୟ ଯୋଉ ନୂଆ ନୂଆ ବାହାଘର ହେଇଥାଏ ଆଜ୍ଞା ମାନେ ଇଣ୍ଟରେଷ୍ଟିଂ ବିଷୟ ଆଜ୍ଞା
1: ନୂଆ ନୂଆ
2: ବାହାଘର ହେଇଥାଏ ବିଶେଷ କଲେ ତମେ ଗୋଟେ ଚିଠି ଲେଖିଦିଅ ସେ ଶିଶୁ ନୀଳ ପାଖକୁ ତମେ ଲେଖୁନ ମୁଁ କଣ ଲେଖିବି ତମେ ଲେଖିଦିଅ ମୁଁ ଆଜ୍ଞା ଲେଖିଦେଲି ମୋବାଇଲ ଯୁଗ ହେଇଗଲା ଲେଖିକି ପକେଇଦେଲି ସେଠୁ ରିପ୍ଲାଏ ସେ ତା ଭଉଣୀ ଦଉଛି ତୁ କିଭଳିଆ ଲୋକକୁ ଖୁସାମତ କରିକି ଚିଠି ଲେଖିଲୁ
1: ଯାହା ଗୋଟେ କଥା ଆପଣଙ୍କର ମନେ ପଡିଛି ଆପଣ ହସୁଛନ୍ତି ସେ କଥାକୁ ନେଇ
2: କିଛି ନାହିଁ କିଛି ଏତେ ଦୁଃଖର ଭିତରେ ଏଇଠି ଛଅ ସାତ ମାସ ପରେ ବର୍ଷିକି ହବ ଆଜ୍ଞା
1: କଣ କରିବା ମଣିଷ ଜୀବନରେ ସୁଖ ଦୁଃଖ ସବୁ କିଛି ଲାଗି ରହିଛି ଆମେ କିଛି ଦିନ ଯଦି ସୁଖରେ ତାଙ୍କ ସହିତ ରହିଛେ ତେବେ ଭଗବାନଙ୍କର ତ ବିଧିର ବିଧାନ ସଂସାରରେ ଆମେ ଜନ୍ମ ନେଇଛେ ମାନେ ଦିନେ ନା ଦିନେ ସଂସାରକୁ ତ୍ୟାଗ କରିବାକୁ ପଡିବ
2: ଆପଣ ପୁଷ୍ପଚନ୍ଦ୍ର ମୂଳିଆ ଏ ସବୁ ଆମର ଇଏ ଶିବାନୀ ମହାପାତ୍ର ଏ ସବୁ ଆମର ସିଏ ଆଜ୍ଞା ସବୁ ଗୋଟିଏ ଇଏ ଇଏର ରଘୁ ସାହୁ
1: ଠିକ ଅଛି
2: ଆପଣଙ୍କର ଜାଣିଥିବେ
1: ଆଜ୍ଞା ଆଜ୍ଞା ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ ଆମ ସହିତ ଯୋଡି ହେଲେ ଗୋଟେ ସୁନ୍ଦର କଥା ଆମ ସହିତ ସେୟାର କଲେ ରହୁଛି ନମସ୍କାର
2: ନମସ୍କାର
3: ହ୍ୟାଲୋ
1: ନମସ୍କାର କିଏ କହୁଛନ୍ତି କୋଉଠୁ କହୁଛନ୍ତି
3: ନମସ୍କାର ଆଜ୍ଞା
1: କିଏ କହୁଛନ୍ତି କୋଉଠୁ କହୁଛନ୍ତି
3: କୈଳାସ ବେହେରା କହୁଛି କଂସୁଲୁ
1: କାର୍ଯ୍ୟକ୍ରମକୁ ବହୁତ ବହୁତ ସ୍ୱାଗତ
3: ଧନ୍ୟବାଦ
1: କଣ କହିବେ
3: କଣ
1: କେମିତି ଲାଗିଯାଇଛି
3: ଆଜ୍ଞା
1: କାର୍ଯ୍ୟକ୍ରମକୁ ବହୁତ ବହୁତ ସ୍ୱାଗତ ତାହେଲେ କେମିତି ଅଛନ୍ତି
3: ହ୍ୟାଲୋ
1: କେମିତି ଅଛନ୍ତି କିଛି କଥା ନାହିଁ କଲ୍ଟି କଟିଯାଇଛି ବହୁତ କଷ୍ଟରେ କଲ୍ କରିଥିଲେ ବୋଲି କୈଳାସ ଭାଇ କହିଲେ କିନ୍ତୁ କଲ୍ଟି କ'ଣ ପାଇଁ କଟିଗଲା ହୁଏତ ନେଟୱାର୍କ ଇସ୍ୟୁ ଥାଇପାରେ ବା କ'ଣ ଅସୁବିଧା ଥାଇପାରେ କିଛି କଥା ନାହିଁ ଆଉଥରେ ଚେଷ୍ଟା କରନ୍ତୁ ନିହାତି ଭାବରେ ଲାଗିବ ବୋଲି ମୋର ଆଶା ତେବେ ଆଉ ଜଣେ ସାଥୀ ମଧ୍ୟ ଆମ ସହିତ ଯୋଡ଼ିବା ପାଇଁ ଅଲରେଡି ଲାଇନ୍ରେ ଅଛନ୍ତି ହ୍ୟାଲୋ
3: ହ୍ୟାଲୋ ଆଜ୍ଞା

শ্রোতা বন্ধু, এইটি শেষ করা আমার শুভ সকাল কার্যক্রম। আগক রয়েছে আপনার হিন্দি সম্বাদ, পরে পরে শুনবে ইংরাজি সম্বাদ। রিলে করে প্রচার করব আকাশবাণী দিল্লি কেন্দ্র সকাল ঠিক আঠটায়। তবে আজ শুভ সকাল কার্যক্রম এইটি শেষ করা।

0: শ্রোতা বন্ধু, টিউন করেছেন আপনার মানে 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটেক দিল সে দিল তাই গপসপ চালছি, গপসপ আরম্ভ হয়ে সারি। ওয়েল, আজি আমি কথা হচ্ছে আপনার পিলাদিনর কিছু স্মৃতি বিষয় রে। যদি আপনার বর্ষাকে নিয়ে কলেজ বা স্কুল কিছু স্মৃতি রয়েছে সেই স্মৃতি আজ মো সহিত আপনার মানে বাটি পারে। কল বর্তমান আসিগল, আজ দিনর ফার্স্ট কলটি নিয়ে যা কি কল করছেন দেখিবা। হ্যালো
1: হ্যালো কোয়েল ম্যাডাম, ভেরি গুড মর্নিং। মু বসন্ত কর মহাপাত্র জগৎসিংপুর কৌছি।
0: গুড মর্নিং, কেমতি অছন্দি?
1: হ্যাঁ বড়িয়া আছি, আপনি ভালো থাকলি ভাবুছি?
0: হ্যাঁ মু ভি ভালো আছি। তো বর্ষা হয়েছে আজ সেপটে না নাই?
1: বর্ষা টিকে কালি ঠু বন্ধ হচ্ছে, চারি পাঁচ দিন জোর হলে আজ টিকে বন্ধ হচ্ছে, কালি বন্ধ হচ্ছে।
0: আচ্ছা, কোন কহিবে বর্ষা দিন বর্ষা কো নেকি কিছি স্কুল কলেজ র স্মৃতি আছে আজ শেয়ার করিবে?
1: আগে বর্ষা মোর সব ঋতু হইতে বর্ষা ঋতুটা মোর অতি প্রিয়।
0: আচ্ছা,
1: কারণ মো বর্ষার ওদাব মতে ভাল লাগে।
0: আচ্ছা,
1: আর মু গোটে স্মৃতি কৌছি, মোর স্কুল পিরিয়ড তো বহুত স্মৃতি আছে। ওদা হইকি আমি জানিছু স্কুল কি যাবু, সেটি কেমিতি অধারে ছুটি করে পাই আসিবু, কিন্তু মোর মনে আছে থর গোটে আমার জন মেডিকাল রে, জন কটর মেডিকাল রে এমস রে পড়তেলে জন আমার জন বন্ধু, মু আমার স্কুল জন টিচার নি সঙ্গে গলে, আমি দুজন রেইনকোট নেই।
0: আচ্ছা,
1: রেইনকোট নেই, অধবাটের বর্ষা হলা কি সি রেইনকোট পিনে না, মু জানছি কি জানি মানে মতে যেত কাল পিনে কোন বর্ষা ওদাক মত ভাল লাগে, এবং ওদাই গলু পুলিশ যে ওদাই কি ফেলু, আর পুলিশ সে স্কুল রু ফেললা বেলে বর্ষা জোর হউছি, এতকে জোর বর্ষা পবন যে কেহি যাও না, কিন্তু মু স্কুল রু সেমিতি সাইকেল ধরে আসিলি, মাঠে গোটে জায়গায় পড়িকি পড়িকি খন্ডিয়া গেলে, এপর্যন্ত খন্ডিয়া চিহ্ন অছি। ওদা হবাকু বর্ষার বুলিয়া করতে ভাল লাগে, আউ বর্ষা হেলা মাত্রে ম্যাডাম, মু বর্ষা হেলা মাত্রে রাতে উঠিব, আউ দিনের মু বর্ষা দাঁড়ে বসি দেখিবি বর্ষা কেমন যদি মতো ভাল লাগে, আউ রাতে বি বর্ষা যে হো তো উঠিকি দাঁড়ে বসিবি বুলিবি, এইটু বুলিবি, বর্ষা দিনটা এতে আনন্দ লাগে মানে কেই অন্য কড়ে সত্যি এতে কম ভাল লাগে নি,
0: কাই কি বর্ষাতে তো সমস্ত প্রায় চিড়চিড় লাগে, কাদুয় অসনা চারিআড়ে খালি পানি পানি।
1: আজিকালি কোন মাঠে কাদু আছে? আজিকা তো সবরে কংক্রিট হয়ে গেলে কাদু কাই, কাদু হলে যে পিলাদিনে বর্ষার ওদা হওয়া ভাল লাগে, আমি এটা খেলু থু রজা পদ পূর্ব আমি খেলাখেলি করু, বর্ষা হোথব আমি একটু সেটি বিভিন্ন জায়গায় খেলা হোথব, আমি সব জায়গায় যাও, বর্ষার ওদা আসিও, ওদা আসি ঘরকে আসলে ঘরে গুড়িয়ে পাহাড় হব।
0: বহুত সুন্দর স্মৃতি বাটিলে আপনার কল করি সকাল সকাল, বঢিয়া লাগিলা কথা হইকি আপনার সাথে রহিলি, নমস্কার।
1: ম্যাডাম, আ গোটে মোর রিকোয়েস্ট আপনার,
0: কুহন্তু
1: আপন বি গোটে বর্ষার নিজর অনুভূতি কহিলে আমি শুনিব, মু পুরা 10টা পর্যন্ত বসিব ম্যাডাম কো অনুভূতি শুনিব।
0: ঠিক আছে, নিহাতি কহিবি, শুনতাম তো আপনার মানে, রহিলি, নমস্কার।
1: নমস্কার
0: শ্রোতা বন্ধু, আপনার মানে কল করতু আমো সহিত শেয়ার করতু আপনার জীবনের সেই মিঠা মিঠা স্মৃতি, আজ রবিবার অছি তো এই রবিবার সকালকে একদম জমাই দেবা, আজির এই খুশি না পুরা দিন সারা আপনার সাথে রহব। বর্তমান আর গোটে কল আসিগাল, কলটি নিয়ে যা। হ্যালো, কলটি কটি যাই, কিছু কথা নাই, আপনার মানে কল করুন 0671230315 হচ্ছে কল করা নম্বর, আর বর্তমানে আছে আপনার গোটে লভলি ট্রাক।

0: শ্রোতা বন্ধু আপনার শুনছেন 100.4 আকাশবাণী এফএম রেইনবো কটক। তো বর্তমান আউ গোটে কল আসছি, কলটি নিয়ে যা। হ্যালো, আচ্ছা কুহন্তু, আপনার পাখে কিছু স্মৃতি আছে বর্ষা দিন কু নেই, যেমতি আপনার স্কুল কলেজ টাইম ড
1: বর্ষা কাল অটে মঙ্গলকারী পাড়ই পরজা বরষি বারি। আমি যেতে স্কুল পড়ুলি সেতবে বর্ষার ভিজুতি ওদা হোলি, ওদা হইকি স্কুল যাওতলি, যেতে ওদা হইকি যাইতে সার বিদায় করে ঘরকু যে এতে ওদা হইকি কেমিতি বসবু, পা বহুছি দেহরু সার্ট প্যাট রু পা বহুছি, তাকে ঘরকু যা বাড়ি আর ক্লাস করে নি ঘরক চালি আসে, ঘরে আসিকি ঘরে আসিকি মাড় খায়ে কী ছতা নেই নতুলু কি রেনকোট নেই নতুলু,
0: মানে স্কুল বন্ধ করিয়ার ক্লাস ন করিয়ার এটা গোটে বাহানা থিলা না কোন
1: কাগজ কাগজরে ডঙ্গা করিকি ভসাউতলি।
0: কাগজ ডঙ্গা তো বহুত বড়া লাগে ভসাইবা
1: পাই, মু তো এবে ভসাই। জিপি জিপি বর্ষারে বংশী।

0: আজি এতে সুন্দর স্মৃতি আপনার মানে বাঁটুছন্তি মো সহিত তো দেখিবে আজর পরবর্তী কল কি করছন্তি। হ্যালো হ্যালো হ্যালো হ্যালো যে কল করছেন মতো লাগুছে সে কল করিকি মানে কলটা লাগুনি না তো কল করিকি সে ভুলি যাইছেন যে সে কল করছেন কিছু কথা নাই আপনার মানে মতো কল করুন তো দেখি আউ গোটে কল আসিছে কি কল করছেন হ্যালো হ্যালো
1: হ্যালো
0: হ্যালো নমস্কার গুড মর্নিং কে কোথলে
1: শুভ সকাল মা সারাঙ্গ আসপত্রি সহপরিবার বলতন্ত্র কোয়েলভূমি মু জয়সিংহপুর তুলাইরা কোজাজা।
0: আচ্ছা কুহন্তি কেমতি আছন্তি বহুত দিন পরে ফোন কলে।
1: বহুত দিন পরে ফোন করতে হ্যাঁ সেটা সত কথা টিকি রয়েছে ভালো আছি ভালো আছি আশা রে মা সারা নিশ্চিত আপনার ভালো রাখতে।
0: হ্যাঁ হ্যাঁ মু ভালো আছি। আচ্ছা কুহন্তু আপনার কোন সব স্মৃতি আছে পিলাদিনর মানে স্কুল কি কলেজ টাইম ডো বর্ষা কো নেকি কিছু স্মৃতি। পিলাদিন
1: স্মৃতি হলা যে আমি বর্ষা ছাড়ি যাইছিলা বর্ষা ছাড়ি যাইছিলা সেদিন ছিলা আমার গণিত মানে গোটি গোটি ক্লাস বোর্ড কু ডাকি গণিত করিবু ক্লাসরুম রে আউ গণিত পাই তেমনি কোন করিবু বর্ষা যাইছিলা সেতবে আমার ভুবনেশ্বর ক্যাপিটাল হাইস্কুল মু পাঠ পড়ি সেতবে জঙ্গল ছিলা সে আম ঘরটার হাফ কিলোমিটার ক্যাপিটাল হাইস্কুলটা তেমন সেটু চাল চাল যা পড়ব তেমন বর্ষা ছাড়িগাল বর্ষা হচ্ছে বলে ঠাকুর ডাকছি আউটি জোরে বর্ষা হো মু ঘরে রয়েছি বর্ষা ছাড়ি পুরা খরার টিকে টিকে মারলা যে ঘরে কলে যা পাগ বলার কাইঁ করবেন যে কুন্তু মু দেখি গলি বাটরে ঘর খাল ফাল সে পিচু পিচু রাস্তা নথলা গোটে ছোটিয়া জঙ্গল ভাইয়া থাকে তার ভিতরে রাস্তা রয়েছে সে গলা বেড়ে সে পা জমিছি সে জাশুড়ি সেটি কাদু গলি স্কুলে পৌঁছলি কলি কন করবি আজ্ঞা আসুছি গোড় খসিগাল সে খালি পড়িগলি ওদা হয়েগলি সেটি সার কে গোটে কাম কর অরুণ কুমার রথ তুমি এই ঠিয়া হো সাং সাং গলে সে ডোর স্ক্রিন খোলি মতো পোছা পোছি করি গোটে টেবুল ক্লথ পিঁধে দিয়ে বসাইলে আউ যা হবা তা গণিত ক্লাস রে হেইগল আউ উত্তম মাধ্যম সেটি গোটে চুক্তি
0: মানে বাহানা করিকি বি বঞ্চি এলানি সেথিরু না
1: কিছু কাম দেলানি কিছু চেষ্টা করি দেলানি কিছু কাম মাধ্যম খাই গোটে চিঠি গলা গণিত কিছু করুনি আনুনি সে ঘরে বি হেলা বয়ে
0: বড়িয়া বড়িয়া বড়িয়া স্মৃতি শেয়ার কলে বহুত বহুত ধন্যবাদ রহিলি নমস্কার নমস্কার শ্রোতা বন্ধু জলদি জলদি কল করন্তু মো সহিত শেয়ার করন্তু কোন সব রয়েছে পিলাদিনর স্মৃতি বর্ষা কু নেকি কাহিঁকি না পিলাদিনটা আমা পাই সবুঠু সুন্দর টাইম থাকে আর সেই টাইম রে আমি এতে জিনিস এক্সপ্লোর করি থাও না সেটা জীবন সারা আমা সাথ দিয়ে সেই স্মৃতি হইকি আম হৃদয় রে সাইতি হইকি রুহে তো দেখিবা আগে কল আসিছি কে কল করছন্তি। হ্যালো হ্যালো
2: হ্যালো শুভ সকাল কোন ম্যাম নমস্কার
0: নমস্কার শুভ সকাল কে কোথলে
2: মো রেডিও সম্রাট মুনা ভাইজান কোটিল কনপুর জয়সিংহপুর কোথলে।
0: আচ্ছা কুহন্তু আপনার পাখে কিছু স্মৃতি আছে সেমতি সুন্দর সুন্দর বর্ষা কে নেকি পিলাদিনর
2: স্মৃতি কেন আমি গাঁ গাঁ লু তো বহুত স্মৃতি অতি তরে মু পঞ্চম শ্রেণী পড়লা বেড়ে বর্ষা এমনি আষাঢ় শ্রাবণ মাসে তো প্রবল বর্ষা সেতবে এবে তো বর্ষা নাই তারপরে আঠ দশ জন পিলা আমি কলি রে মাছ মারিয়া কম করা আর স্কুল তো গলে স্কুল কম করে তারপরে সব গোটাপরে গোটা পিলা এক দুই বাহানা করে আসলু আসে বর্ষা হোথায় বর্ষা আসি তারপরে ঘরে আসে লুচিকি সব অন্ধলি কইজিকা সব মুগরা একা নেইকি গলে মাছ মারা গোটা খাল হচ্ছে মাছ প্রবল হোলা আমি সব কম করছু পিলা সব বহাই মাছ মারছু তারপরে যেমন কথার রাতে সারা বাপ অনিদ্রা দেখলা সকালে মুগরা আনি ফেলা আমি সব মুগরা বসাইছু সেপটে তা মুহটারে মুহ বন্ধা হয়নি মাছ ইয়াদে পা বহাইকি মাছ সেপটে পুরোতু দেখলা মাছ এপটে ছু আউ সেটা সব সরিলা পা বহাই সরিলা তারপরে উঠিকি মুগরা দেখিলা বেড়ে গোটাই বেড়ে গোটাই মাছ নাই আউ।

শ্রোতা বন্ধু টিউন করেছেন 100.4 আকাশবাণী এফএম রেইনবো কাটেক দিল সে দিল তাক রেইনবো এসএমএস র প্রথম মেসেজটি আজি লেখুছেন সঙ্গীতা পণ্ডা সমীর পণ্ডা তেলেঙ্গাপেঠ কটকরু শুনিয়া পাই চাইছেন সাজন চলচ্চিত্র রু তু শায়ার হে যদি আপনার বি চাহুছেন আপনার পছন্দের গীত মু প্লে করিবে হোয়াটসঅ্যাপ রে মধ্যে মেসেজ করি পারিবে হোয়াটসঅ্যাপ নম্বরটি হেউছি 8895254200।

শ্রোতা বন্ধু রেইনবো এসএমএস রে আজির পরবর্তী গীতটি বর্তমান আপনার মানে শুনে পারিবে ওড়িয়া ফিল্ম সংসার রু আউতর ফুসলা ফুসলি কথা শুনিবিনি লিখিছন্তি জয় জগন্নাথ নমস্কার এই গীতটি শুনিয়া পাই চাহিছন্তি কিশোরনগর কটক রু ববন চন্দ্র পাল মমতা পাল আপনার পছন্দর এই সুন্দর গীত সহিত আজি পাই কোয়েল এটি বিদায় নেছি মোনালিসা আসিগলে আপনার সহ পুরা দিন কাটিয়া পাই তাঙ্ক সহ এনজয় করন্তু আজি বর্ষা পাগর সানডে কু এন্ড সববলে হস্তান্তু সুস্থ রুহন্তু খুশিরে রুহন্তু আজি পাই রহিলি নমস্কার।